0: আচ্ছা জি, গুল মেরি ফেভারিট ওয়েলকাম কহতে হ্যাঁ, কন বাত করা খুশ আমদিদ কে আপকো সওয়াল হে, কন সা জানওয়ার জখমি হোনে পর ইনসানো কি তরহ রোতা হে? সরি, ইয়ে ভি রাইট আনসার নাই হে আপকা, বহুত শুকরিয়া, থ্যাঙ্ক ইউ। ওকে জি, কন সা জানওয়ার জখমি হোনে পর ইনসানো কি তরহ রোতা হে? আসসালামু আলাইকুম। জি ইয়াসমিন, কন সা জানওয়ার জখমি হোনে পর ইনসানো কি তরহ রোতা হে?
1: পান্ডা।
0: হ্যাঁ, এক ওর মৌকা দে রহি হুঁ, কোই ওর আনসার হে?
1: মেরে
0: পাস পান্ডা লিখা হুয়া থা, ইসলিয়ে মানে। নাই জি, ইয়ে রাইট আনসার নাই। পরিন্দা হে? পরিন্দা? নাই নাই, জানওয়ার হি হে, চার টাঙ্গ
1: ওয়ালা
0: হি জানওয়ার হে, লেকিন
1: ইয়ে নাই হে। জানওয়ার? জি, চলেন,
0: ঠিক হে। বন্দর তো নাই, বন্দর আতি? হ্যাঁ, ঠিক হে। ওকে, কন সা জানওয়ার জখমি হোনে পর ইনসানো কি তরহ রোতা হে? নেক্সট কলার, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, আদি জিলু দিকা খালি ক্লাস আদি কা হে
0: জো। আদা কিয়া জবাব হে সওয়াল কা?
2: আদি জি, কুত্তা কো কুত্তা বলতে হে, ওই রোতা রড়িয়া কর রহা হে।
0: হ্যাঁ, নাই জি নাই, ও নাই হে, ডগ নাই হে। বহুত শুকরিয়া। ওকে, কন সা জানওয়ার জখমি হোনে পর ইনসানো কি তরহ রোতা হে? নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালাম জি, কন বাত কর রহা হে?
3: আজি মে ইনাইত আলি খাস কে লিয়ে বাত কর রহা
0: হুঁ। জবাব বতা দেন সওয়াল কা, আওয়াজ তো জানি পেছানি লগ রহি হে, লেকিন খায়র হে, বতাইয়ে।
3: বাজি, ইনায়ত আলি খাস কে লিয়ে, কুরবান খাস কে লিয়ে মেরা ভাই হে।
0: আচ্ছা, সওয়াল কা জবাব বতা দেন আপ।
3: জবাব কা হে গিদড়।
0: ঠিক হো গিয়া, আপকা জবাব ভি গলত হে। কন সা জানওয়ার জখমি হোনে পর ইনসানো কি তরহ রোতা হে? সওয়াল আবি তক সওয়াল হি হে। নেক্সট কলার, আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
0: আর জনাব ওয়েলকাম কহেঙ্গে, নিদা ক্যা কহেঙ্গি, কোন সা জানওয়ার জখমি হোনে পর ইনসানো কি তরহ রোতা?
4: গরিলা।
0: ইয়া রাইট আনসার, ইহি রাইট আনসার হে, বহুত
4: শুকরিয়া। আর একটা কোশ্চেন হে, মুঝে সং সুনা দে।
0: আচ্ছা, কোন সা সং সুননা হে আপনে?
4: শহর কে দোকানদার লাস্ট মে চালানা ওর আচ্ছি সি পোয়েট্রি সুনানা।
0: মাই গড, চলে মে মুঝে আপ উঠা উঠা কে গজল ওয়ালে প্রোগ্রাম মে ফেঁক রহে হ্যায়, মে জানা নাহি জা রহি। ওকে, আই উইল ট্রাই, থ্যাঙ্ক ইউ। ফিলহাল জো শেডিউল হ্যা না, মে ইসি কো ফলো কর রহি হুঁ ফিলহাল, ফির দেখতে হ্যায় নেক্সট, জব ভি মুমকিন হুয়া।
4: জব আপকা দিল করে তব করিয়েগা ইনশাআল্লাহ,
0: জব আসানি হুই। বহুত শুকরিয়া, থ্যাঙ্ক ইউ। কুছ রুটিন হামারি ভি রুটিন সেট হোতি হ্যায় না, হর চিজ সেট হি হোতি হ্যায়, হর চিজ ভি বাঁধে নাহি হোতে। আচ্ছা চলে, এক ওর কোশ্চেন হ্যায় আপ সবসে, ওয়াক্ত তো হ্যায়, কিস মুল্ক কে লোক সবসে জ্যাদা, আপ হামে বতাইয়ে। নেক্সট কলার কি জানিব জায়েঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জনাব, কোন বাত কর রহা
3: হ্যায়?
0: আদা, কিস মুল্ক কে লোক সবসে জ্যাদা সাইকেল পর সফর করনা পসন্দ করতে হ্যায়? দূসরা মুলক? হ্যাঁ, দূসরা মুলক হ্যায়, দুবারা বতায়ে। সারে জবাব গলত হ্যায়, ছোড় দে আপ, রহনে দে। ওকে, বহুত শুকরিয়া। হ্যায় আল্লাহ, মে ভুল গই, মাইক খুলা হুয়া হ্যায়, মে আরজি হুঁ ইস ওয়াক্ত। নেক্সট কলার, আসসালামু আলাইকুম।
3: আসসালাম
0: জনাব, খুশ আমদীদ কহেঙ্গে, কোন বাত কর রহা হ্যায়? খুশ আমদীদ কহেঙ্গে, আপকো ক্যা আনসার হে সওয়াল কা জো হমনে পুছা হে? চায়না ভি নাহি হে, বহুত শুকরিয়া, আপকা ভি আনসার রঙ হে। কিস মুল্ক কে লোক সবসে জ্যাদা সাইকেল পর সফর করনা পসন্দ করতে হে, ইয়ে আপ হমে বতাইয়ে। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আদা কোন বাত কর রহা হে?
3: বাজিয়া গোত বাজিকান মারি গলা, তো গরীব গুলাম মারি।
0: ঠিক হে, সওয়াল কে জবাব কিয়া হে? ठीक है ओके, लेकिन आपका भी जवाब अनफॉर्चुनेटली रॉन्ग है। क्या ख्याल है, मैं ही बता दूं ना आप लोगों को, नहीं आ रहा तो नेक्स्ट कॉल्स नहीं लेते, बस ठीक है मैं बता देती हूँ, कोई मसला नहीं है। क्या याद करेंगे आपकी सखी से आपका पाला पड़ा है, बता देते हम आपको आंसर। फरहान भाई बहुत शुक्रिया आपका, आपकी कॉल मेरे पास सेंड नहीं हो रही है तो चलें, बहुत शुक्रिया आपका, नाम मैंने शामिल कर लिया। अच्छा जी, ये नेदरलैंड है इस कंट्री का नाम, उस मुल्क के लोग सबसे ज्यादा साइकिल पर सफर करना पसंद करते हैं, वहाँ बहुत लोग जो है बहुत ही शौक से साइकिल पे जो है ट्रेवल करते हैं, नेदरलैंड कहा जाता है उस कंट्री को। ठीक है जी, ये याद कर ले, नेक्स्ट टाइम अगर दोबारा मैं कभी ये सवाल पूछूं तो आपको जवाब मालूम होना चाहिए। चले जी, फिलहाल यहाँ पर हम जा रहे हैं ब्रेक पे, ब्रेक के बाद आपको अगेन ज्वाइन करते हैं, स्टे विद अस।
5: हर दिन हर पहर जिंदगी की लहर, GFM 88 नेटवर्क।
6: मेरा नाम डॉक्टर सादुल्ला चाचड़ है, मैं कंसल्टेंट पीडियाट्रिशियन हूँ NICH कराची में। पोलियो के खिलाफ मुहिम शुरू हो रही है, दो कतरे हर बच्चे को जो के 5 साल से कम उम्र है लाना जरूरी है और इससे कोई खतरा नहीं है। पोलियो के दो कतरे हर बच्चा हर बार।
7: जिंदगी गुजारियो एतमाद सा, कुरान के समझी बुधंदा रहो। डॉक्टर फरहत हाशमी जो प्रोग्राम तालीमुल कुरान रोजानो सुबह 9:55 ते सिर्फ GFM 88 नेटवर्क ते।
8: क्या देख रहे हो, ये सब तो तुम बाहर से रकम वसूल करने पर भी जीत सकते हो। बाहर से भेजी गई रकम बैंक अलबीब के कैश काउंटर से वसूल करोगे तो हर रेमिटेंस पर शानदार इनामात जीतने का मौका पाओगे, जैसे के ग्रैंड प्राइज 600 सीसी कार, साथ ही मोटरसाइकिल्स, स्मार्टफोन्स और स्मार्ट वॉचेस। इन भाई साहब की तरह बड़ा ख्वाब देखे। 538 शहरों में बैंक अलबीब के 1320 से ज्यादा ब्रांचेस और ग्लोबली ट्रस्टेड पार्टनर्स के साथ आपका पैसा दुनिया के किसी भी कोने से आप तक मिनटों में पहुंचता है। अपनी रेमिटेंस 19 फरवरी से 25 मई के दरमियान बैंक अलबीब से वसूल करें और हर महीने लकी ड्रॉ में शामिल हो जाएं। तो भाई साहब क्या समझे।
9: बैंक अलबीब, रिश्ता भरोसे का।
10: मेहराबपुर के हो तो आवाज भी मेहराबपुर की है, सुनते रहो GFM 94।